0: ba yan? Ang oh,
1: eh, na.
0: Tuwi eh, belo tayo. Yumeng eh. Kun oi. Man tiw, kun lo tayo. Suy meng, alo tiw. Ma ya lo tia ya tu. ยุงเอ่อทินนาเอ็นไปฟุโลอิมาเอ่อโอจิงอโซนายุงเวเอเนียนาคุตะเนโลตังคาญาณโลเอ็นคงเลยเอ่อ